0: পাগল কাবন বুহো
1: ডাউনলোড ফ্রম dhoonweb.in
2: আরে জানা ভুজ পিসি সতুয়া বনাও
3: আরে বুড়ো তার কোন কাম ধান্দা বাকি না ও খালি এতলে সুনত রহলো
4: আরে টান্ডা জানা তুই আইসু আইসু রেডিও নানু ভাই ভোজপুরিয়া এফ এম যে শুনেলা কান মে লাগাউতে ঝুম গালা
3: আরে খালি আপনা কে শুনবো আকি হামরা কে শুনাইবা
4: চলো না শুনলা
5: কাহিনী ভেলা রামসিয়া।